হেরিমি দেখদিন করে বের নদীর বাইরে হেরিম ফেলবে না খানি অদং ওই বা সকার ওর বন বেরেন হেরিমে সাংনাং গেজই তুদিন নই তু কেবল আর পাইলেন যা ওয়াং হই যেন বি থাং মল পিন নই ইতিনে যাবর আর ইজি তো তক্সিন জিলু বুদি হরা আছে ইয়েন বে না অঙ্করন ওল সিনি চিনে জেরলেগার অন্যই উব হোসেন এরলগা জে ইউই ডাবল অঙ্গতে সালগা সিজেন বের অদা থাদল অন্য সিজেন জব জল ওয়ে ইউ হেরম সোজগা থুর বাইলা কেনে থুংরি গগন সে তে দচেরা থমন জের গলি উদলং গিতে কন উঙ্গিত বক্তি দে থব জনে রে গে জের এম দিরতলে বুরুক বল জে থুংরি থরা বুদ মুগিত বল জে তিমে থুদিনে থর বাইলা উঙ্গং লং থুং সুদি তক্ত কোর বুন উদলি জু গেরম গি চেমসি মো চিরু চাং জম পাগা থরনা রো দদা মু চখসনে সোলার কোর বুন উদলি নরম তুখসনে সোলার উয়াং অনি হিত বিরোধি বল নুগনুয়ার আচরত চাদা কাজের কাজের তুল হইয়া বলছে পাতনি তামিল হুনু সুচ উদ মুঙ চাদা উরু কৃষ্ণ হেরচিগা অনি আমার হলগ মালা যাচ্ছে তিনি দে হিস্তম লং ছাঙা ঠেরছে হলগ হেরং গাজের মিমি মো মুচক সুনে তুল থুর অলনা চাবলং উচ্চে লল তো ছজ তুর তল পাইলা সুমহি দিঙ্গজরা তুর বঞ্জু